শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 9 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম বৃহস্পতিবার জানিয়েছে যে তাদের 3টি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সম্বলিত ডেস্ট্রয়ার ইরানের উস্কানিবিহীন হামলা শিকার হয়েছে। তারা আরও জানায় সমস্ত হুমকি নিষ্ক্রিয় করা হয়েছে এবং এতে কোনো মানুষ আহত বা সরঞ্জামে ক্ষতি হয়নি। সেন্টকম জানায় জাহাজগুলো হরমুজ প্রণালী থেকে ওমান উপসাগরের দিকে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাওয়ার সময় ইরানি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর জবাবে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ মঞ্চ, কমান্ড সেন্টার এবং নজরদারি স্থাপনায় হামলা চালায়। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেন, সামরিক পদক্ষেপটি ছিল কেবল একটি মৃদু আঘাত। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। তবে একাধিক ইরানি গণমাধ্যমের ভাষ্য ভিন্ন। তারা সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানায় যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর দিকে অগ্রসরমান একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলা চালায় এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করে। তিনিও বলেন যে ইরানি বাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা এর জবাব দেবেন বলে জানালেও এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় সংঘাত অবসানের উপর গুরুত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি এখনও পর্যালোচনাধীন রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যে তিনি তার পাকিস্তানি প্রতিপক্ষ ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা আঞ্চলিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছেন এমন উল্লেখ করলেও শান্তি পরিকল্পনার বিষয়ে কিছু বলেননি আরাকচি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে উভয় পক্ষ একটি অস্থায়ী চুক্তির দিকে এগোচ্ছে। এতে বলা হয়, চুক্তিটি একটি পূর্ণাঙ্গ চুক্তির পরিবর্তে বরং একটি স্বল্পমেয়াদী স্মারক হবে। এতে আরও বলা হয় যে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ যে কোনো মতানৈক্যের বিষয় অমীমাংসিত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়ে তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ আছেন। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো সুরক্ষিত রাখতে জাপান ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ তাদের পারস্পরিক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে। উচ্চ স্তরের অর্থনৈতিক সংলাপ নামে পরিচিত একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে

যোগ দিতে বৃহস্পতিবার ব্রাসেলসে উভয় পক্ষের প্রতিনিধিরা সমবেত হন। তাদের মধ্যে রয়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই এবং ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেফান সেজুরনে, যিনি শিল্প কৌশলের দায়িত্বে রয়েছেন। আলোচনার পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয় যে জাপান ও ইইউ নৌ চলাচলের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও অবকাঠামোর সুরক্ষাসহ নিরাপদ ও নিরবিচ্ছিন্ন বাণিজ্য প্রবাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করে। বিবৃতিতে উল্লেখ করা হয় যে জাপান ও ইইউ রপ্তানি নিয়ন্ত্রণ পদক্ষেপ যেন সুনির্দিষ্ট, বৈষম্যহীন এবং আন্তর্জাতিক আইন ও রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তা নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করে। এতে আরও বলা হয় যে এটি কৌশলগত সরবরাহ শৃঙ্খল, বিশেষত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে বিঘ্ন প্রতিরোধে সহায়তা করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য আদালত রায় দিয়েছে যে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 10% বৈশ্বিক শুল্ক অবৈধ। মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত বৃহস্পতিবার এই রায় দিয়েছে। ট্রাম্প প্রশাসন বাণিজ্য আইনের 122 ধারা ব্যবহার করে বহু দেশ ও অঞ্চলের ওপর এই শুল্ক আরোপ করেছিল। ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে এই শুল্ক চালু করা হয়েছিল। সর্বোচ্চ আদালত রায় দেয় যে ব্যাপক শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা IEEPA প্রয়োগ করে তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন, যার মধ্যে তার ভাষায় পাল্টা শুল্কও রয়েছে। উল্লেখ্য, 122 ধারা অনুযায়ী বৃহৎ ও গুরুতর বৈদেশিক লেনদেনের ঘাটতি মোকাবিলায় একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ 150 দিনের জন্য 15% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। বাদীপক্ষ যুক্তি দিয়েছিল যে ট্রাম্প 122 ধারা প্রয়োগের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি। চলতি বছর জাপানে হামে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই 400 ছাড়িয়ে গেছে, যা 2019 সালের একই সময়ের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। উল্লেখ্য, গত দশকে 2019 সালেই আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসের কারণে হয় যা বায়ুর মাধ্যমে ছড়াতে পারে। এর ফলে জ্বর, কাশি ও ফুসকুড়ি হয় এবং গুরুতর ক্ষেত্রে এটি প্রাণঘাতীও হতে পারে। জাপানের স্বাস্থ্য নিরাপত্তা ইনস্টিটিউট জানাচ্ছে যে 26 এপ্রিল পর্যন্ত সপ্তাহে 68 জন নতুন রোগী শনাক্ত হওয়ায় চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 436। প্রতিষ্ঠানটির অনুমান, এই ব্যক্তিদের 70% দেশের অভ্যন্তরে জাপানের বাইরে থেকে আসা একটি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হন। উল্লেখ্য, 2015 সালে জাপানে হাম নির্মূল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উত্তর জাপানের পার্বত্য অঞ্চলে অচেতন অবস্থায় পাওয়া এক নারীর মৃত্যু হয়েছে। ভালুকের আক্রমণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, ইওয়াতে জেলার হাচিমান্তাই শহরের 69 বছর বয়সী কুমাগাই চিওকো বুধবার ভোজ্য বুনো গাছপালা সংগ্রহ করতে একটি পাহাড়ি জঙ্গলে যাওয়ার পর নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে পুলিশ ও উদ্ধারকারীরা সেই জঙ্গলে একটি তল্লাশি শুরু করেন, যেখানে তার গাড়িটি পার্ক করা অবস্থায় পাওয়া গিয়েছিল। সকাল 8টার কিছু পরেই তারা ওই নারীকে মাটিতে পড়ে থাকতে দেখতে পান। জানা গেছে, মহিলাটির মুখ ও মাথায় আঘাতের চিহ্ন ছিল, যা দেখে মনে হচ্ছে কোনো পশুর নখের আঘাতে হয়েছে। পুলিশ এক্ষেত্রে ভালুকের আক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় শিকারীরা শুক্রবার সকাল থেকে এলাকাটিতে টহল দেওয়া শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কেমন আছেন শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরও একটি আসরে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আপনাদের সঙ্গে আমিও বিভোর হব জাপানি শেখার আনন্দে।
0: আজ এ আসরের দশম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে কোনো পণ্যের মূল্য জিজ্ঞেস করতে হয়।
1: নাট্যাংশের মাধ্যমে তুলে ধরা জাপানি কথাবার্তায় আমাদের মূল চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম। আজ সে তার বান্ধবী আয়াকার সঙ্গে একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে এসেছে। তাম একটি হেয়ার ড্রায়ার কিনতে চায়।
0: তাহলে চলুন শুনি দশম পাঠের কথাবার্তা।
2: すごいでしょ。これはサラサラヘア。これはツヤが出るタイプ。へえ、いくらですか？セールって書いてある。聞いてみよう。すみません。このドライヤーはいくらですか？
3: 9900円です。
2: え、高すぎます。
0: এবার কথোপকথনের প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: দোকানের শেলফে বিচিত্র রকমের হেয়ার ড্রায়ার দেখে তাম অবাক হয়ে যায়।
0: অনেক হেয়ার ড্রায়ার আছে দেখছি।
1: আয়াকা তখন বলে,
0: দারুন তাই না?
1: এরপর বিভিন্ন রকম হেয়ার ড্রায়ার তামকে দেখালো সে।
0: এটা আপনার চুলকে করবে সিল্কের মতো মসৃণ। আর এটা দিয়ে চুল হবে ঝলমলে।
1: তাম জানতে চায়,
0: এটার দাম কত?
1: আয়াকা এটার গায়ে কত মূল্য লেখা আছে তা দেখতে লাগলো, কিন্তু এতে কেবল লাল রঙে লেখা রয়েছে যে এই মডেলের হেয়ার ড্রায়ারে এখন মূল্য ছাড় চলছে।
0: এতে সেল চলছে বলে লেখা আছে। জিজ্ঞেস করে দেখা যাক।
1: তাম একজন দোকানির দৃষ্টি আকর্ষণ করল।
0: মাফ করবেন, একটু শুনুন,
2: このドライヤーはいくらですか？
0: えヘアドライヤーの দাম কত?
1: দোকানী উত্তরে বললেন,
3: 9900 円です。
0: 9900円。
1: তাম বিস্মিত হয়ে বলল,
2: え、高すぎます。
0: えとでき অনেক দাম।
1: তাম ヘアドライヤーの মূল্য জিজ্ঞেস করতে সক্ষম হলেও দুর্ভাগ্যবশত সেই মূল্য ছিল তার বাজেটের বাইরে।
0: আজকের মূল বাক্য হচ্ছে এই হেয়ার ড্রায়ারের দাম কত।
2: このドライヤーはいくらですか?
0: এই ধাঁচের বাক্য একবার শিখে নিলে আপনি বাজারে গিয়ে কোনো পণ্যের দাম জিজ্ঞেস করতে পারবেন। মূল বাক্যটি এবার বিশ্লেষণ করা যাক।
4: この
0: অর্থ হলো এই,
4: ড্রায়ার
0: মানে হেয়ার ড্রায়ার, আর এটাই বাক্যের মূল প্রসঙ্গ বলে এর পরে বসেছে পার্টিকেল
4: ওয়া,
0: তারপর আছে প্রশ্নবোধক শব্দ
4: ইকুরা
0: অর্থাৎ কত। এবারে আজকের মূল পয়েন্ট, কোন পণ্যের দাম জানতে হলে বলুন
4: ইকুরা দেসকা
0: অর্থাৎ কত বা দাম কত।
1: বুঝলাম, শুধু যা করতে হবে তা হল কাঙ্ক্ষিত পণ্যটির দিকে ইশারা করে জিজ্ঞেস করা, ইকুরা দেসকা।
0: ঠিক ধরেছেন। আর এর সঙ্গে জুড়ে দিতে পারেন আগে শেখা এটা ওটা সেটা,
4: করে সরে আরে
0: ইত্যাদি। যেমন
4: করে ওয়া ইকুরা দেসকা
0: অর্থাৎ এটার দাম কত। আবার যদি পণ্যটির নাম জানা থাকে সেক্ষেত্রে
4: করে সরে আরে
0: ইত্যাদি নির্দেশক সর্বনাম ব্যবহারের পরিবর্তে
4: কোনো সোনো আনো
0: এই নির্দেশক বিশেষণগুলো দরকার মতো বেছে নিন এবং সঙ্গে পণ্যটির নাম জুড়ে দিন।
1: বুঝতে পারলাম, এভাবেই গঠিত হয়েছে আজকের মূল বাক্য, এই হেয়ার ড্রায়ারের দাম কত, কোনো দোরাইয়া ওয়া ইকুরা দেসকা। শ্রোতা বন্ধু এবার শুনে শুনে শব্দ করে বলুন
4: ইকুরা দেসকা

0: このドライヤーはいくらですか？
1: আচ্ছা এবার চলুন আরেকটি কথোপকথন শুনি এক দোকানে গ্রাহক একটি পণ্যের দাম জিজ্ঞেস করছে দোকানিকে
2: すみませんこの炊飯器はいくらですか
3: 8700円です
1: কথাবার্তাগুলো ব্যাখ্যা করা যাক
2: すみません
4: マフコルベン
2: この炊飯器はいくらですか？
4: এই রাইস কুকারের দাম কত?
0: 炊飯器。
1: মানে হলো রাইস কুকার।
3: 8700円です。
4: 8700円。
0: 円。
1: এটা হচ্ছে জাপানের মুদ্রা ইয়েন।
4: বন্ধুরা শুনে শুনে বলুন।
0: いくらですか?この炊飯器はいくらですか?すみません。この炊飯器はいくらですか?
1: এবারে আরো শিখি পর্ব আজকের সংলাপে আলোচ্য বিষয় ছিল মূল্য মূল্য প্রকাশ করতে হয় সংখ্যা দিয়ে ইতোপূর্বে আমরা দশ পর্যন্ত গুনতে শিখেছি এবার আরো বড় সংখ্যা বলার উপায় শিখব প্রথমে দুই অঙ্কের সংখ্যা শেখা যাক দশকের গুণিতক অর্থাৎ কুড়ি তিরিশ ইত্যাদি প্রকাশ করতে দুই থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যার পরে দশ অর্থাৎ লাগিয়ে দিন
4: তার মানে যদি বিশ বা কুড়ি বলতে চান তাহলে প্রথমে বলুন দুইয়ের জাপানি নি এবং এর সঙ্গে বলুন দশের জাপানি জু ফলে বিশ বা কুড়ি কথাটির জাপানি হবে নি জু
1: দশ থেকে নব্বই পর্যন্ত পূর্ণ দশকগুলোর জাপানি হচ্ছে এবারে তিন অঙ্কের সংখ্যা একশো বা শত এর জাপানি হচ্ছে আর ঠিক আগের মতোই একশো এর গুণিতক প্রকাশ করতে হলে দুই থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যার সঙ্গে জুড়ে দিন শত বা
4: কাজেই দুশো কথাটির জাপানি হবে নি এর সঙ্গে হিয়াকু তাহলে দাঁড়াচ্ছে নি হিয়াকু
1: ঠিকই বলেছেন তবে কয়েকটি ক্ষেত্রে উচ্চারণে কিছুটা রদবদল ঘটে যেমন তিনশো এর উচ্চারণ ছয়শো উচ্চারিত হয় আর আটশো এর উচ্চারণ এবারে হাজার প্রসঙ্গ হাজার বা এক হাজার হচ্ছে
0: সেন
4: তাহলে দুই হাজার বলতে হলে নি এবং সেন একসঙ্গে জুড়ে দিয়ে নিসেন বলবো তাই না
1: হ্যাঁ ঠিক তাই তবে এখানেও কয়েকটি ক্ষেত্রে উচ্চারণে রদবদল ঘটে থাকে তিন হাজার কথাটির উচ্চারণ
0: সানজেং
1: আট হাজার হয়ে যায়
0: হাসেং
4: সময় হলো এবার হারুসানের পরামর্শের ঝুলিতে কি আছে তা জেনে নেবার এতে আজ কথা হবে জাপানে প্রচলিত কাগজের নোট ও ধাতব মুদ্রা নিয়ে
1: জাপানে চারটি মূল্যমানের কাগজের নোট প্রচলিত আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার এবং দশ হাজার ইয়েন নোট
4: দিদি আমি আরেকটা ব্যাপার খেয়াল করেছি তা হলো জাপানে পুরনো ময়লা বা ছেঁড়া ফাটা নোট চোখে পড়ে না কখনোই
1: আপনি ঠিকই লক্ষ্য করেছেন হিরকসান এর কারণ হলো জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান সামান্যতম পুরনো বা ময়লা নোট খুব দ্রুত বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করে ফেলে এবং এগুলোর বিনিময়ে নতুন নোট বাজারে ছাড়ে এক হাজার এবং পাঁচ হাজার ইয়েনের নোটগুলো বাজার থেকে এক দুই বছর পরপর তুলে নিয়ে আনকোরা নোট ছাড়া হয় এবারে ধাতব মুদ্রা বা কয়েন প্রসঙ্গে জানাই জাপানে ছয়টি মূল্যমানের ধাতব মুদ্রা প্রচলিত আছে এক ইয়েন পাঁচ দশ পঞ্চাশ একশো এবং পাঁচশো ইয়েন ভেন্ডিং মেশিনে এক ইয়েন এবং পাঁচ ইয়েন মূল্যমানের ধাতব কয়েন ব্যবহার করা যায় না বন্ধুরা কেমন লাগলো সহজে জাপানি ভাষার আজকের পাঠ
4: জানাবেন কিন্তু আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।